আমরা এই বিরাট চকুশি পিয়ান চোর যা পাই তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাই চাতানিয়াও ধুছে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ডওয়্যার এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মে ব্যাংক মে হবে স্কুল অফিস দুম সং সংস্থা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছ জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট পানি পো জোড়িনছ থাও ফোন নম্বর 0125547887 98 4 20 35 551 গুড ভেরি গুড ভেরি গুড।